আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা, সাথে অনেক ভালোবাসা। আমি জেসমিন কাজল, আছেন আপনারা আমার সাথে শুধু বাংলা ডাইভার্স 102.8 FM এ, থাকবেন আমার সাথে 9টা পর্যন্ত।

আমি প্রথম গানটা শুরু করলাম ইন্দ্রকিশোরের কণ্ঠে, তোগরে পুতুলের মতো করে সাজিয়ে। আমার আসলে ওনার সবচেয়ে বেশি ভাল লাগে ওনার ও ডাক্তার এই গানটি। আর রোজ সকালে আমার বাগানে ফুল নিতে আসবে না আসতে, এটা আগের গান, অনেক আগের গান। আমার এই গানটি বাজাতে চেয়েছিলাম রোজ সকালে আমার বাগানে এই গানটি, কিন্তু বেজে গেছে এটা। আর এটা হচ্ছে একটা কনসার্ট থেকে নেয় এই গানটি, রেকর্ড করা মানে কপি করা আমাদের সিস্টেমে।

আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও আপনারা একটার পর একটা গান রিকোয়েস্ট করতে পারেন আমাকে 07568686863 এই নাম্বারে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডাইভার্স এফএম এর। আপনারা এখানে যদি আমাকে ডাইরেক্ট মেসেজ করেন তাহলে আমি আপনাদের পছন্দের গানগুলি বাজাতে পারবো। আর একটার পর একটা চমৎকার গান তো অবশ্যই আমি নিয়ে এসেছি, তবে হ্যাঁ আমি দেখি কোন কোন গানটি বাজানো যায়। প্রথমে আমার টুটুলের কিছু গান আছে আমার পছন্দের, ওটাও বাজাবো, অবশ্যই বাজাবো। আমার কাছে রিকোয়েস্টের কিছু গান আছে, ওটাও বাজাবো। তাহলে চলুন শোনা যাক এবারের গান, দেখা যাক এটা আপনাদের কীরকম লাগে।

আমরা শুনছি যে গানটি আয়ুব বাচ্চুর কণ্ঠে ফেরারি, চমৎকার গান। এই গানটি আমি আসলে আরো শুনেছি, তবে এত বেশি না। আজকে শুনতে আরো ভালো লাগছে, কারণ আমি একা বসে আছি একটা রুমের মধ্যে আমাদের স্টুডিওতে, আর আমি জানি আমার সাথে আরো অনেকেই শুনছেন। আমাকে যারা শুনতে চাচ্ছেন আমার পছন্দের গান বা আপনাদের পছন্দের গানগুলি আমি বাজাচ্ছি আপনাদের রিকোয়েস্টের জন্য, রিকোয়েস্ট আপনারা করেছেন এর জন্য। তো আপনারা আমাকে আরও হোয়াটসঅ্যাপ করতে পারেন 07568686863 এই নাম্বারে। আর যারা আমাকে পার্সোনালি জানেন, চেনেন, আপনারা তো আমার মোবাইলে আমাকে মেসেজ করতে পারেন আপনার পছন্দের গান। এবারে যে গানটি বাজাবো আমি, কারণ আয়ুব বাচ্চুর পরপর আমার মনে হয় আয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই, কিন্তু ওনার গান সারা জীবন থাকবে, বেঁচে থাকবে আমাদের সবার মাঝে, যারা আমরা গান ভালোবাসি, সবাইকে ভালোবাসতে জানি। তো আমার মনে হয় আমরা সারা জীবন ওনাদের গানগুলাই শুনবো। আয়ুব বাচ্চুর পরপর কিন্তু মাথায় আসলে একটা নাম আসে, জেমস। জেমসের গান না বাজালেই নয়, গুরু বাংলাদেশের ব্যান্ডের। তো একটি গান ওনার গানের জন্য, এই গানের জন্য রিকোয়েস্ট করেছেন পপি। পপি, আপনি ইস্টহাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন, আপনি শুনতে চেয়েছেন জেমসের জুয়ারি গানটি। তাহলে চলুন শোনা যাক আপনার সাথে এই গানটি, সবাই মিলে আমরা শুনি। আর আপনারা যারা, আবারও বলে দিচ্ছি নাম্বার নিয়ে আমাদের, আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, আপনারা নিয়ে নেন 07568686863 এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এখনই আমি আছি আমার স্ক্রিনের সামনে, যেখানে আমার হোয়াটসঅ্যাপ পেজটা খোলা, আমি ওখান থেকে মেসেজ পড়ছি। তো চলুন শোনা যাক পপি আপনার জন্য এই গানটি জেমসের।

নাই রে তোমার প্রেমেতে জোয়ারি সব হারালাম, চমৎকার এই গানটি শুনলাম আমরা, জেমসের কণ্ঠে ছিল। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। আবারও আপনারা শুনছেন প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত 9টা পর্যন্ত, কারণ এখন সন্ধে 6টা বলা, সন্ধে 7টা বলা যায়, কারণ আসলে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, রাত 9টা হয়ে যাবে আরো কিছুক্ষণ পর, দেড় ঘন্টা পর তো রাত হয়ে যাবে, মনে হবে যে গভীর রাত। আরো তো সামনে দিন আসতেছে, মানে ডিসেম্বর থেকে তো, নভেম্বর ডিসেম্বর থেকেই তো এরকম শুরু হবে, ঘড়ির টাইম যখন চেঞ্জ হয়ে যাবে তখন মনে হবে সবকিছু দ্রুত, মানে এত ফাস্ট চেঞ্জ হবে, রাতটা অনেক মানে তাড়াতাড়ি হয়ে যাবে সন্ধে, তারপর আবার রাত 6টা 7টা 8টার দিকে মনে হবে যে রাত 12টার মতো লাগতেছে, এরকম গভীর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইউকে বা ইউরোপে এরকম সেম, কিন্তু বাংলাদেশে অনেকে আছে যারা প্রথম এদেশে আসেন, ওনারা ভাবেন কি রে রাত 9টা সাড়ে 9টা বাজে, তখন ওরা মাগরিবের টাইম, মানে মাগরিব বলতেছি যখন সামার হয় তখন মাগরিবের টাইম হয় 9:30 10টা এরকম, তো মানুষ চিন্তা করে যে কি ব্যাপার, আসলে অনেক কনফিউজিং তাই না। তারপর চলুন আমরা শুনবো এখন যে গানটি, পাথরের পৃথিবী, পাথরের পৃথিবীতে কাচের হৃদয়। আসলে পাথরের পৃথিবী, আমাদের মন এত শক্ত, মানে আমরা এখন এখন চারদিকে তাকাইলে মনে হয় আমরা সবাই খুব বিজি নিজেকে নিয়ে, মানে পাথরের হয়ে গেছি আমরা সব, কিন্তু হৃদয়টা কাচের, ভেঙে যায় চট করে। তাহলে চলুন শোনা যাক এবারে গানটি, আর এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছে শাপলা। শাপলা আপনি ব্যাথন গ্রিন মানে ইস্ট লন্ডন থেকে আপনি রিকোয়েস্ট করেছেন এই গানটি শোনার জন্য, তাহলে চলুন আপনার সাথে আমরাও শুনি এই গানটি।

আশা করি শাপলা আপনার ভালো লেগেছে গানটি, আপনি পছন্দ করে দিয়েছিলেন, বলেছিলেন এটি সুন্দর করে বাজানোর জন্য শাপলা। তো এই গানটি ছিল ছায়াছবি ঢাকা 86 থেকে নেয়া, আর এই ছায়াছবিতে অভিনয় করেছিলেন বাপ্পারাজ এবং রঞ্জিতা, আর কণ্ঠশিল্পী ছিলেন তপন চৌধুরী এবং শাকিলা জাফর। সত্যি করে বলতে কি, আমি তপন চৌধুরীর কণ্ঠ প্রথম বুঝতে পারিনি, কিন্তু যখন নাম দেখলাম তখন বুঝলাম যে হ্যাঁ, উনি তপন চৌধুরী গলায়, এটা চমৎকার। তাহলে চলুন এবার আমরা আরেকটি গান শুনবো, আর এই গানটি রিকোয়েস্ট করেছেন তুলি। তুলি, আপনিও ইস্ট লন্ডন থেকে মেসেজ করেছেন, আপনি শুনতে চেয়েছিলেন কি নেশা, কি নেশা বালম, বালমের কণ্ঠে। বালম আসলে আমার খুবই ফেভারিট একজন সিঙ্গার। তাহলে চলুন শোনা যাক বালমের কণ্ঠে এবারের গানটি আপনাদের সবার সাথে মিলে, তুলি আপনার জন্য।

0: Luton's number one radio station. This is Diverse.
1: লুটনের নাম্বার ওয়ান রেডিও স্টেশনে আপনারা শুনছেন, আমি জেসমিন কাজল, আছেন শুধু বাংলা 102.8 FM। আপনারা শুনছেন একটার পর একটা গান, অবশ্য আপনাদের পছন্দের গানগুলো। আমি এখন যে গানটি বাজাবো, এই গানটিও একটা রিকোয়েস্টের গান, আর এই গানটি রিকোয়েস্ট করেছেন আনমনা। এখন জানি না আনমনা, আপনার নামটা আসলেই খুব সুন্দর আনমনা। আপনি কি সবসময় একটু অন্যমনস্ক হয়ে থাকেন কিনা আমি জানি না, কিন্তু আপনার গানটার নামটা খুবই চমৎকার, যে রেখেছেন অনেক চিন্তা ভাবনা করে রেখেছেন, চমৎকার নাম। আর এখন যে গানটি বাজাবো এটা শিল্পী খালিদের কণ্ঠে, আপনি শুনতে চেয়েছেন এই গানটি, সরলতার প্রতিমা, চমৎকার এই গান। আমি এই শিল্পী আমাদের মাঝে নেই, কিন্তু ওনার গান আসলে সবসময় থাকবে আমাদের মাঝে। অনেক শিল্পী যারা গান করেন, চমৎকার গান করেন, ওনারা জানেনই না যে মানে চলে যাওয়ার পর থেকে যায় ওনাদের সব কিছু আমাদের মধ্যে, মানে আমাদের মাঝে থেকে যায়। যারা গান পছন্দ করেন, গান ভালোবাসেন, গান প্র্যাকটিস করেন, ওনারা সবাই কিন্তু ওনাদেরকে খুব রেসপেক্ট করেন বা ওনাদেরকে মিস করেন। ওনাদের পথ, মানে ওনারা যে পথটা দেখিয়ে গেছেন ওই পথেই ওনারা চলেন। অনেক শিল্পী আছেন অবশ্য, আমরা যাদের কাছে যে শিল্পীদের ইন্টারভিউ নেই, ওনাদের একটা একজন থাকেন যাদেরকে রোল মডেল মানে মানেন। তো খালিদ খুবই চমৎকার একজন সিঙ্গার ছিলেন, উনি খুব চমৎকার গানগুলি করতেন। আর জানি না, এখন অনেক অল্প বয়সে মানুষ থাকেন না, আমাদেরকে ছেড়ে চলে যান, এটা চিন্তা করলে অন্যরকম লাগে। জানি না কোথায় কোন একটা প্রবলেম আছে আমাদের হেলথের মতে, কোথাও আছে আমরা হয়তো বা খেয়াল করি না নিজেকে। তাহলে চলুন শোনা যাক গানটি প্রথম, তারপর আরও তো কথা হবেই। আপনারা শুনছেন শুধু বাংলা 102.8 FM ডায়াবাসে, আপনারা আছেন আমার সাথে, আমি কাজল।

অনাবিল অবিরাম, বাংলায় মনে হয় এই ছায়াছবির নাম। আমি দেখেছি এই ছবিটা, এই ছায়াছবিটা হিন্দি ভার্সনটা দেখেছি আমি, ওটা দূরদেশ নাম ছিল। আর ওই ছায়াছবিতে, এই ছায়াছবিতে অভিনয় করেছেন শশী কাপুর, শর্মিলা ঠাকুর, আর আমাদের বাংলাদেশের ছিলেন ববিতা, আর পাকিস্তান থেকে একটা ছিলেন নাবিল, নাদিম, সরি নাদিম। এই গানটা চমৎকার একটি গান, এই ভিডিওটা এত সুন্দর, মানে আমাদের দেশের নায়িকা মানে ববিতা উনি এত চমৎকার করে এই গানটাতে, মানে যে পারফরমেন্সটা উনি করেছেন, এত চমৎকার ডান্স বল, মানে মুভমেন্টগুলো, এক্সপ্রেশন, ও মাই গড, খুব সুন্দর, আমার এত ভালো লেগেছে। চলুন এবার আমরা আরেকটি গান শুনব, বেদনার সবটুকু আমাকে দিয়ে। এই গানটির শিল্পী হচ্ছেন রবি চৌধুরী, আর এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন পলাশ। পলাশ, আপনি বার্মিংহাম থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই গানটি শোনার জন্য, তাহলে চলুন আমরা সবাই মিলে এই গানটি শুনি আপনার সাথে।

নেক্সট একটি চমৎকার গানের জন্য রিকোয়েস্ট করেছেন স্বর্ণা এবং জয় লুটন থেকে। আপনারা শুনতে চেয়েছেন খুব খেয়ালে মন দেয়ালে এই চমৎকার একটি গান। তো এই গানটি নেক্সট এই রবি চৌধুরীর গানের পরপরই বাজবে।

শিল্পী পারভেজের কণ্ঠে এই গানটি ছিল, আর মন শহরে এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন জুসনা। জুসনা, আপনি ম্যানোপার্ক থেকে আমাকে এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন, চমৎকারী গান আপনার জন্য, আসলে আমিও শুনতে পাইলাম, আমার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এখন যে গানটি বাজবে নেক্সট গান ঘুম ভাঙা, শিল্পী মিনারের কণ্ঠে ঘুম ভাঙা, চমৎকার এই গান। এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন পাবনি। পাবনি, আপনি লিভারপুল থেকে আমাকে মেসেজ করেছেন, থ্যাংক ইউ আপনাকে শোনার জন্য। হ্যাঁ, আপনারা যারা শুনছেন দূর দূর থেকে আমাদের অনুষ্ঠান, সবাই আপনারা শুনবেন, অন্যদেরকেও শুনতে বলবেন। প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত ডাইভার্স 102.8 FM। আপনারা লগ ইন করতে পারেন www.diversefm.com।

আশা করি আপনাদের গানগুলি ভালো লাগছে, যদি নাও লাগে তাহলে আমাকে জানাতে পারেন 07568686863 এই নাম্বারে আমাকে মেসেজ করে আপনারা জানাতে পারেন আপনাদের গানগুলি কেমন লাগছে। অবশ্যই এই গানগুলি শুধু আমার পছন্দের না, আমাদের শ্রোতাদের পছন্দের, যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলি বাজাতে। যেমন এখন একটি চমৎকার রোমান্টিক গান, এটি আমি বাজাচ্ছি আপনাদের সবার জন্য। আর এই গানটি আমার ইচ্ছে করছে বাজাতে, এর জন্য আমি বাজাচ্ছি, কারণ আপনাদের রিকোয়েস্ট আসছে। আমি এর পরের গানটি আরেকটা রিকোয়েস্টে বাজাবো, কিন্তু এটা আমার চোখে আসাতেই আমি ভাবলাম যে না, এটা বাজাই, চমৎকার একটি গান। চলুন শোনা যাক আপনাদের সবার সাথে মিলে, তোমাকে ছুঁয়ে দিলাম, এটা হচ্ছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি, চমৎকার গান। এইসব গান আসলে শুনলে খুব নিরিবিলি মানে বসে আমি শুনছি, এর জন্য আমি খুব মানে মনে হচ্ছে রেস্ট করি এরকম, এই গানগুলি শুনলে মনে হয় এরকম। কিন্তু রেস্ট করলে তো চলবে না, কারণ আমাকে প্রোগ্রামের পরে বাসায় যেতে হবে ড্রাইভ করে। এর জন্য চলুন আস্তে আস্তে আরেকটি ঝুমঝুম গান কিছু বাজাই। নেক্সট গানটি বাজবে আমাকে আমার মতো থাকতে দাও। কেন ভাই, কেন এত কষ্ট কেন? আমি আসলে আমার পাশে যদি কেউ থাকে আর আমাকে বলে এরকম একা একা মানে নিজের মতো থাকতে চায়, আমি তো থাকতে দিতে পারবো না, কারণ আমার কথা বলা শেষই হবে না। কারণ যদি আমাকে কেউ বলে যে প্লিজ আমি একটু চুপ করে এখানে বসে আছি, আমাকে চুপ মানে এভাবেই থাকতে দাও, আমি পারি না। কারণ আমার কথা হচ্ছে যে এক রুমে আছি যেহেতু আমি কথা বলবই, কারণ আমি কথা না বলেও থাকতে পারি না। এটা তো বুঝতে পারতেছেন, একা একা আমি রেডিওতে কন্টিনিউ কথা বলছি আপনাদের সাথে, যেহেতু আপনাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, শুধু আমি মেসেজগুলো পাচ্ছি, তাও পাচ্ছি শুধু হাই হাউ আর ইউ কাজল, তারপরে আপনারা মেসেজ করছেন প্লিজ ক্যান ইউ প্লে দিস সং, দ্যাটস ইট, আর কিছু আমি পাচ্ছি না। আমাকে প্রশ্ন করুন, কারণ আমার আসলে কথা বলতে ইচ্ছে করে বারবার, মানে বেশি বেশি করে, তাই যা মুখে দিয়ে আসতেছে আমি তাই বলতেছি। গান নিয়ে আমি আল্লাহ জানে কি কি বলছি, এই শিল্পীরা যদি আমার এই কথাগুলো শোনেন তাহলে বলবেন যে দেখো আমার গানটাকে কোয়াইট বলছে, রেস্টের গান বলছে। আসলে না, কিছু কিছু গান আছে শুনতে খুব ভালো লাগে একা একা, যদি সফট গানগুলো হয় তাহলে খুব চোখ বন্ধ করে এই গানগুলো শুনতে ভালো লাগে। তো শ্রেয়া ঘোষালের গানটি কিন্তু ওরকমই ছিল, মানে মানে একদম চুপ করে শোনার মতো গান। তাহলে চলুন এখন শুনি, কে যেন বলছেন যে ওনাকে ওনার মতো থাকতে দেয়, হ্যাঁ উনি তো অনুপম রায়। তাহলে চলুন শোনা যাক অনুপম রায়ের কণ্ঠে এই গানটি, আমাকে আমার মতো থাকতে দাও।

ভরের সমুদ্র জানে, তোমার কাছে এলেই আমি অন্যরকম। তোমার চোখে তাকালে থেমে যায় আমার সব ব্যস্ততার ক্ষণ। জীবন যদি আবার শুরু করার সুযোগ দেয় কোনো এক ভরে, তবুও তোমাকেই খুঁজব। একই মানুষ, শুধু নতুন করে খুঁজব তোমাকে। চমৎকার লিখেছেন চৌধুরী রোমানা লুটন থেকে। উনি আমাদের খুবই পরিচিত একজন বন্ধু। উনি রেডিওতে আমাদের সাথে শো করেছিলেন কয়েকদিন। তাহলে চলুন শোনা যাক, এবারে আমরা আরেকটি গান শুনব। আশা করি আপনাদের ভালো লাগবে এই গানটি। আর এই গানটি জল ফরিং চমৎকার একটি গান। এই গানটি শিল্পী অনুপম রায়ের কণ্ঠে, একই শিল্পী। এক শিল্পী এক গানে উনি বলেছেন, আমাকে আমার মতো থাকতে দাও। এখন চলুন অন্য গানে শুনি কি বলছেন উনি, জল ফরিং গানটি। চলুন শোনা যাক আপনাদের সবার সাথে মিলে। এটা সময় নিচ্ছে হয়তো, হ্যাঁ এটা অন্য একজন শিল্পীর, আমি অনুপম রায়েরটাই বাজাই, কারণ ওটার জন্যই আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। তাহলে চলুন শোনা যাক। আর জল ফরিংয়ের এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন নাজমা, আর আগের গানটির জন্য রিকোয়েস্ট করেছিলেন মনি। লুটন থেকে দোনোজনই

নেক্সট গানটিতে যাওয়ার আগে বলে দিচ্ছি, আমার খুব পছন্দের একজন ফেসবুকে আমার আপু, ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা, মানে দেখা হয়েছে খুব কম, জিনাত মান্নান। ওনার মাঝে মাঝে আমি পোস্টগুলো দেখি, আমার ভালো লাগে। উনি আজকে একটা পোস্ট করেছেন, সারা জীবন পড়ে আসলাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আজ একটা জর্দা দিয়ে পান খেলাম, তারপর দেখি পৃথিবী আমার চারদিকে ঘুরছে। চমৎকার আপু, এরকম একটা পর একটা দেন। আমি মানে এগুলো পোস্ট পড়তে আমার এত ভালো লাগে, আমি একা একা পড়ি আর হাসি। আর আজকে চান্স যেহেতু পেয়েছি, আমি রেডিওতে বসে পড়তে পারবো, তাহলে আমার হাতে কিছু সময় আছে, আপনি দিতে থাকেন, আমি পড়তে থাকি। তাহলে চলুন, আমরা যে গানটি শুনছিলাম ওই গানটি শুনি, একটা ব্যান্ডের গান।

আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আপনারা আসলে, আমি আর মাত্র ধরেন অফিসিয়ালি আমি বলবো 25 মিনিট বাকি আছে আমার অনুষ্ঠানের, কারণ একদম লাস্ট টাইম একটা গান বাজাবো, তারপর আমি বিদায় এর আগে নেব, তারপর একটা গান রেখে তারপর চলে যাব। যেরকম আমাদের ছোট থাকতে আমরা একটা গানের অনুষ্ঠান দেখতাম, এসো গান শিখি, ওটাতে আমাদের যিনি শিল্পী উনি বলতেন, আন্টি আন্টি বলতো সবাই, খালামুনি, তো খালামুনি বলতেন যে আমরা চলো আমরা আবার এই গানটা গাইতে গাইতে বাড়ি যাই। তো এরকম আমি গানটা বাজায় রেখে তারপর বাড়ি যাব। এবারে যে গানটি বাজাবো, এই গানটি শিল্পী হচ্ছেন ডলি সায়ন্তনী, বিষম প্রীতি, আর এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন একা। তবে একা আপনি একা একা প্রোগ্রাম শুনছেন না, আমরা সবাই আছি আপনার সাথে, আমি প্রোগ্রাম করছি, আর আমি জানি আমাদের অনেক লিসেনার্সরা আছেন যারা শুনছেন এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম, আমার সাথে আছেন। আর যারা অনুষ্ঠান মিস করবেন বা মিস করেন তারা জানেন, তারপর আমি আবারও বলছি, আপনি যদি কোনো কারণে হাফ ওয়েতে মিস করে ফেলেন বা এখন আপনার আর শুনতে পাচ্ছেন না পরে, তো আপনি যদি লিসেন এগেনে যান আমাদের ওয়েবসাইটে, লিসেন এগেনে গেলে আপনি আমাদের অনুষ্ঠানটা সিলেক্ট করে ওইখানে আমাদের প্রোগ্রামটা আবারও শুনতে পারবেন আগামী রোববার পর্যন্ত, রোববারের আগে মানে শনিবার পর্যন্ত আমার মনে হয়, তো অনুষ্ঠানটা শুনতে পারবেন। আর এর আগে যে গানটি বাজিয়েছিলাম আমি হাসানের কণ্ঠে ছিল, এই গানটির জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিলেন রনি, রনি আপনি এই গানটি শুনতে চেয়েছিলেন, এর জন্য আমি বাজালাম, চমৎকার গান ছিল, আপনার পছন্দ পছন্দের তারিফ করতে হয়। আর এখন গানটি বাজাচ্ছি আমরা ডলি সায়ন্তনী, ওটার জন্য রিকোয়েস্ট করেছেন একা। তাহলে চলুন আমরা শুনি বিষম প্রীতি, বিপ্রীতি সই। গানটি বাজছে, হ্যাঁ বাজবে এখনই আপনাদের সবার জন্য।

অনেক আগের এই গানটি ছিল ডলি শান্তনুর কণ্ঠে নাইনটিজের গান। গানটি খুব চমৎকার। এই গানটিকে নতুন করে আমাদের আরও সিঙ্গার, একজন খুবই ভাইরাল নাম করা একজন সিঙ্গার, উনি গিয়েছেন। তারপর চলুন এখন নেক্সট গানটিতে যাব, ওহে শ্যাম, এই গানটি চলুন শোনা যাক। এটা একটা ছায়াছবির থেকে নেওয়া গান।

আপনারা আমার কথা যদি কম শুনতে চান তাহলে গানের রিকোয়েস্ট করুন। গানের অবশ্য আমার চারটা লিস্টে আছে, চারটা গান বাজাতে পারবো, আমি আরও বেশি বাজাতে পারবো যদি আমি কথা কম বলতে পারি। তো কথা কম বলবো যদি আমার গানের রিকোয়েস্ট আসে, না হলে আমার বকবক আপনাদের শুনতেই হবে।

আশা ভোসলের এই গানটির আগে কিন্তু বাজছিল ডলি শান্তিনের একটি গান, ওটা আমি এই গানটা বের করতে যাই ওই গানটা বেজে গেছিলো, এর জন্য আমি বন্ধ করিনি, কিন্তু যখন এটা আমি সিলেক্ট করতেছিলাম তখনই এই গানটি বেজে গেছে। আই এম সো সরি, কেউ যদি ডলি শান্তনুর গানটি শুনতে চেয়েছিলেন হয়তো বা মাইন্ডে ছিল, কারণ এর আগের গানটি ছিল ডলি শান্তনুর এর জন্য। তো এবারে আমরা আরেকটি গান বাজাবো এই গানটি, তবে হ্যাঁ এটা বলবো আশা ভোসলের এই গানটি চমৎকার ছিল, ছোট্ট একটা ভালোবাসা। মন খারাপ তো কারো হওয়ার কথা না, কারণ আমরা একটার পর একটা সুন্দর সুন্দর গান বাজাচ্ছি। তাহলে চলুন এবারে যে গানটি বাজাবো, এই গানটি হচ্ছে উইনিং ব্যান্ডের। এই গানটি কিন্তু খুবই ফাটাফাটি হিট গান, আমাদের এক সময়ের খুবই জনপ্রিয় গান এটি, ওই দূর পাহাড়ের ধারে। তাহলে চলুন শোনা যাক এবারের গানটি। আর এই গানটির জন্য রিকোয়েস্ট করেছিলেন সুমন আপনি।

নাইনটিসের এই চমৎকার উইনিং ব্যান্ডের গান, একটার পর একটা গানগুলি সুন্দর ওনাদের অ্যালবামের। আর আপনারা হয়তো ভাবছেন কাজল শুধু বাজাচ্ছে ব্যান্ডের গান। আসলে আমি শুধু ব্যান্ডের গান বাজাচ্ছি না, আমার শ্রোতারা আমার মতো, মানে একটা গান শোনার পর, মানে ধরেন আমি যদি রবীন্দ্রসঙ্গীত বাজাই, আমি সব ধরনের গান পছন্দ করি, কিন্তু যদি ধরেন আমি রবীন্দ্রসঙ্গীত আজকে বাজাচ্ছি একটা গান, বাসায় বলছি আমি, মানে রেডিওর কথা না, তাহলে আমি একটার পর একটা রবীন্দ্রসঙ্গীতই শুনতে থাকি, আমার ভালো লাগে সার্চ, মানে আর ওটা আপনি যেটা সার্চ করবেন ওটাই কিন্তু আসতেই থাকে, মানে এই ধরনের গানগুলি। তো আজকে আমার শ্রোতারাও ব্যান্ডের গান যারা রিকোয়েস্ট করছেন, আমার মনে হয় আমার মতোই ওনারা, মানে একটা গান শোনার পর মনে হচ্ছে যে এই ব্যান্ডের এই গানটা তো শুনবো, ওই গানটা শুনবো। আমি জানি আপনারা যে যেখান থেকে শুনছেন আপনারা নিজেরাই কিন্তু অনেক গান সার্চ করতে পারেন, শুনতে পারেন নিজের নিজের মতো, কিন্তু রেডিওতে রিকোয়েস্ট করে শোনার মজাটাই আলাদা। আর আমিও বাসায় বসে অনেক গান শুনতে পারি, সার্চ করতে পারি, কিন্তু যখন আপনাদের রিকোয়েস্টে আমি গানগুলি সার্চ করি বা বাজাই, তখন আমার খুবই খুশি লাগে, তখন মনে হয় যে আমার মতো অনেকেই আছেন বাইরে যারা এই ধরনের গান পছন্দ করছেন। তো আমি যে গানগুলি শুনছি আমার এত ভালো লাগছে, কারণ আপনাদের রিকোয়েস্টগুলো এত চমৎকার বলার মতো না। আমি আসলে বিদায় নিতে হবে, আমাকে টাইম একদম চলে এসেছে, আমি শেষ একটি গান রেখে যাচ্ছি। নেক্সট উইকে সানডেতে আবার আপনাদের সাথে আমার কথা হবে সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত, ভুলবেন না। আর যারা আমাদের অনুষ্ঠানটা মিস করবেন বা মিস করছেন, আপনারা প্লিজ আমাদের ওয়েবসাইটে গেলে, লিসেন এগেনে গেলে আবারও শুনতে পারবেন। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাদেরকে আপনারা দোয়াতে মনে রাখুন। চলুন শোনা যাক এই নিঃসঙ্গতা, এই গানটি আপনাদের জন্য রেখে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।